0: Census 2027. Our census, our progress.
1: কাগজ কলম নয় এইবার মোবাইলের এটি নতুন উদ্যোগ হিসাব নিকাশের তোর।

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: রোনাজ ছেত্রীকু শর্মা রাখিরহেছ এই লোকগীত।

0: ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন। কানাডায় তিন দিনের সফর শেষে তিনি গতকাল শিকাগোর ওহিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেনাবাহিনীর জন্য জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর ফলে কাঁধে রেখে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির গ্রাহক হিসেবে ভারতের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল। পরে এই ক্ষেপণাস্ত্রটি ভারতে উৎপাদন করার বিষয়ে উভয় দেশ কাজ করছে বলে খবর। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী জ্যাভলিন কেনার জন্য একটি লেটার অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সে স্বাক্ষর করেছে। মার্কিন দূতাবাস আরও জানায়, আমেরিকা ভারতীয় সেনাবাহিনীর এই চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন, এই চুক্তিটি ভারত সেনাবাহিনীর প্রতি আমেরিকার সমর্থনের গভীরতা প্রদর্শন করে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ 100% সম্পূর্ণ হয়েছে। জেলায় 48 কিলোমিটার খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পূর্বেই কয়েক দফায় মোট 334 একরের বেশি জমি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছিল জেলা প্রশাসন। গত 27 আগস্ট সীমান্তে চরচন্দনপুর এবং হাজরাহাটি মীরগঞ্জ এই দুটি গুরুত্বপূর্ণ মৌজার বাকি থাকা 3.86 কিলোমিটার কাঁটাতারের জন্য 28.65 একর জমি রাইট অফ পজিশনের মাধ্যমে বিএসএফ কে হস্তান্তর করা হয়। জেলাভিত্তিক হিসেবে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ সবথেকে বেশি জমি পেয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে 362 একরের বেশি বেড়া বা প্রায় 48 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলাশাসক আর অর্জুন জানিয়েছেন।
1: ইন্ডো বাংলাদেশ বর্ডার ফেন্সিং এর জন্য ল্যান্ড ট্রান্সফার কিছু অংশ হলো। আমাদের টোটাল ছিল 48.9 কিলোমিটার রাস্তায় 362.8942 একর, দুটো মৌজা চর চন্দনপুর শহর আর হাজরাহাটি মীরগঞ্জ, এই দুটো মৌজা এইগুলো আমরা বিএসএফ অথরিটিস কে হ্যান্ড ওভার করা হয়েছিল। আর এইটাতে টোটাল হ্যান্ড ওভার হচ্ছে 300

0: around 62.8942 acre জমি, যার লেন্থ হচ্ছে 48.905 কিলোমিটার।
1: চিনি বণ্টনের ক্ষেত্রে সরকার আগামী মাস থেকে বর্তমানের মাসিক কোটার পরিবর্তে একটি পাক্ষিক কোটা চালু করেছে। এর ফলে চিনি সঠিক সময়ে বাজারগুলিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। এই সময় চিনির মিলগুলিকে প্রথম সপ্তাহেই চিনির যোগানের 40% বিক্রি করতে হবে, বাকি চিনি তার পরের সপ্তাহে। সরকার জানিয়েছে দেশে চিনির যোগান পর্যাপ্ত রয়েছে, সেই সঙ্গে চিনির ঘাটতি পূরণে এবং সঠিক দামে চিনির সরবরাহ বাড়াতে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। মিল থেকে বেরোনো চিনির দাম কমেছে 20%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দুটি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবায়, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শুনতে পাবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 579, এখনও 1924 জন নিখোঁজ। উদ্ধারকারী দল নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলিতে জীবিত এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। সে দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে আহত 101 জনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। সন্ধান না মেলাদের মধ্যে রয়েছেন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী, বিদেশি পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা ও সরকারি কর্মী আধিকারিক। জলবিদ্যুৎ প্রকল্পের 933 জন কর্মীর এখনও কোনো খোঁজ নেই, সন্ধান মেলেনি 571 জন বিদেশি নাগরিকেরও। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত 84 জন ভারতীয়কে নেপালের হরপাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নেপালের ত্রিশুলি 1 নম্বর প্রকল্পে 63 জন শ্রমিক রয়েছেন। গতকাল নতুন দিল্লি হয়ে চেন্নাই ফিরেছেন তার তামিলনাড়ুর 21 জন। তারা কৈলাস পর্বত ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণযাত্রীদের 3টি গাড়ির মধ্যে একটিকে কোনো মতে উদ্ধার করা সম্ভব হয়। 21 জন যাত্রীদের নিয়ে গাড়িটি প্রায় 2 ঘন্টা গাছে আটকে ছিল, হেলিকপ্টার করে দিল্লিতে পাঠানো হয় তাদের। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে এদের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে নেপালে বিধ্বংসী হরপাবানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল এ বিষয়ে সাংবাদিকদের জানান।
2: চিফ সেক্রেটারি মনোজ আগরওয়ালকে আমি এবং রেসিডেন্ট কমিশনার দূষণ নারিওয়ালাকে এমইর কাছে পারমিশন চাইতে আমরা একটা ডেলিগেশন এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে পাঠালে আমরা কাঠমান্ডু মুভ করিয়ে দেবো। যখনই পারমিশন পেয়ে যাব তাতে একজন মন্ত্রী থাকবেন, একজন এমএলএ থাকবেন, আইজি র্যাঙ্কের একজন পুলিশের অফিসার থাকবেন এবং জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বা সেক্রেটারি র্যাঙ্কের কোন সিনিয়র আইএস থাকবেন। টিম বানিয়ে গভর্নমেন্টে আমরা পাঠানোর জন্য এমইর কাছ থেকে সিএস পারমিশন সিক করছেন, পেয়ে গেলেই আমরা মুভ করিয়ে দেবো।
1: উল্লেখ্য, গত সন্ধ্যায় ভবানী ভবনে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ থেকে সরকারিভাবে নিখোঁজ 39 জনের মধ্যে একটি পরিবারের 2 জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তারা সুস্থ রয়েছেন, তবে বাকি 37 জনের এখনও কোনো খোঁজ মেলেনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ 3 দিনের তামিলনাড়ু, কর্ণাটক, কেরালাম ও লাক্ষাদ্বীপ সফর শুরু করবেন। সফরকালে তিনি শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য, মৎস্যচাষ, সরকারি চাকরি সহ একাধিক বিষয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, জম্মু ও শ্রীনগরের মধ্যে তৃতীয় বন্দে ভারত ট্রেন শীঘ্রই চালু করা হবে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবছর দিনটির মূল ভাবনা খেলবে ভারত, জিতবে ভারত। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। এদিকে দেশবাসীকে সুস্থ সবল রাখার জন্য আজকের দিনে এই সূচনা হয়েছিল ফিট ইন্ডিয়া মুভমেন্ট। দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম ও খেলাধুলাকে যুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে 2019 সালে জাতীয় ক্রীড়া দিবসে প্রধানমন্ত্রী দেশজুড়ে ফিট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর পূর্বে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর মধ্য এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করবে।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: रब अघिल्लो गीत यहाँ को निम्ति फिल्म गजनी जावेद अली अनि सोनू निगम को युगल शर्मा शब्द प्रसन्न जोशी को अनि संगीत ए आर रहमान को।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: यतिन्जेल प्रस्तुत थियो पाश्चात्य संगीतको कार्यक्रम मेलोडी टाइम।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: রব স্বীকার বিমলা প্রধান কুশর্মা আধুনিক গীত।

0: Census 2027. Our census, our progress.
1: এইবার মোবাইলের এটি নতুন উদ্যোগ, হিসাব নিকাশের তোর

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: रब सुनौ नरेन्द्र गुरुङ डेजी बराइली अनि रिमला मोक्तानको समूह शर्मा लोकगीत।

0: পরিকল্পনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: र अब श्रोतालाई सुनाइरहेछौँ केही लोक तथा आधुनिक गीतहरू कार्यक्रम गीत संगीत अन्तर्गत। त कार्यक्रमको प्रथम लोकगीत स्वीकार्नुहोस् भानु गौतमको शर्मा, जसमा संगीत रहेको छ नीलम मुखिया मोक्तानको, माफ गर्नुहोला नीलम मोक्तानको।

0: आएको भीषण बलबाडीका कारण मृतकहरूको संख्या 626 भएको छ र 2000 भन्दा अधिक मानिस बेपत्ता छन्। प्रभावित क्षेत्रहरूमा राहत र बचाउ अभियान जारी छ। बचाएका मानिसहरूलाई सुरक्षित स्थानहरूमा पुर्याइरहेका छन्। अवरुद्ध सड़कहरू सफा गर्ने काम पनि तीव्र गतिमा भइरहेको छ। विदेश मन्त्रालयले जनाएअनुसार 320 जना भारतीय नागरिकसँग सम्पर्क हुन सकेको छैन। यस संकटको घड़ीमा भारतले गरेको तत्काल सहयोगका लागि नेपाल सरकारले प्रशंसा व्यक्त गरेको छ। नेपालले भारतको प्रयासको प्रशंसा गर्दै प्रधानमन्त्री नरेन्द्र मोदीलाई असाधारण उदार भनेको छ। नेपालका राष्ट्रपति रामचन्द्र पौडेलले नेपालमा आएको विनाशकारी बाढीपछि भारत सरकारको चासो र सहयोगका लागि राष्ट्रपति द्रौपदी मुर्मूप्रति आभार व्यक्त गर्नुभयो। नेपालका अर्थमन्त्री स्वर्णिम बाक्लेले बाढीपछि भारतबाट विशेष आपूर्ति हवाई मार्गबाट पठाइएको र पुननिर्माणका लागि सहयोगको संकेत गरेको बताउनुभयो। भारतले नेपालका बाढी प्रभावित क्षेत्रहरूमा 57 टन भन्दा बढी राहत सामग्री पठाएको छ। नेपालको अनुरोधमा स्थानीय अधिकारीहरूलाई सहयोग गर्न चिकित्सा कर्मचारी र सुरुङ उद्धार विज्ञहरू सहित 11 सदस्यीय भारतीय टोली पनि नेपाल पुगेका छन्। सरकारले यस वर्ष जुलाईसम्ममा प्रति थोपा बढी बाली योजना अन्तर्गत 1.15 करोड हेक्टर कृषि जमिन सूक्ष्म सिंचाई प्रणाली अन्तर्गत ल्याएको बताएको छ। यस योजनाले पानीको उपयोग दक्षता सुधार गर्ने र कृषि स्तरमा पानीको प्रयोग सुधार गर्ने लक्ष्य राखेको छ। यो योजना केन्द्र सरकारले जनवरी 2026 सूक्ष्म सिंचाईको लागि सुरु गरेको थियो। यस योजना अन्तर्गत केन्द्र सरकारले 5 हेक्टरसम्मको जमिन सूक्ष्म सिंचाई प्रणाली स्थापना गर्न लाभार्थीहरूलाई आर्थिक सहायता प्रदान गर्दछ। भारत 2026 एफआईएच पुरुष हकी विश्वकपमा 8 स्थानमा पुगेको छ। बाबरेको वेलविकस हकी एरिनामा भएको 7औं-8औं स्थानको खेलमा निर्धारित समयमा 3-3 बराबरी भएपछि पेनाल्टी सुटआउटमा सहआयोजक बेल्जियमसँग 4-3 पराजित भयो। बेल्जियमले घरेलु मैदानमा 7औं स्थान हासिल गर्यो भने भारतको विश्वकप अभियान 8औं स्थानमा समाप्त भयो। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। प्रधानमन्त्री नरेन्द्र मोदी हुनुभयो 4 दिने भ्रमणका लागि उज्बेकिस्तान र किर्गिस्तान गणराज्य प्रस्थान। विश्वविद्यालयहरूको भूमिका युवाहरूलाई डिग्री वितरण गर्नु मात्र नभई उनीहरूको प्राथमिक लक्ष्य राष्ट्र निर्माण हुनुपर्ने रक्षामन्त्री राजनाथ सिंहको मन्तव्य। अर्थमन्त्री निर्मला सीतारमणले गर्नुभयो सिकागोमा उच्च स्तरीय व्यापार गोलमेजलाई सम्बोधन। राष्ट्रिय खेल दिवसको अवसरमा खेल मैदानको 1 घण्टा कार्यक्रम आज देशभरि आयोजित। अनि संकटको घडीमा भारतले गरेको तत्काल सहयोगको लागि नेपाल सरकारले गर्यो प्रशंसा। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो।
1: हकीर जादुकर मेजर ध्যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশখান্দে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকত মির্জিওয়েভ। দুদিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ সফরের আগে সমগ্র তাশখান্দ শহর ভারতীয় পতাকা এবং বড় বড় হোর্ডিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতি শতবর্ষ প্রাচীন দুদেশের সম্পর্ক এবং মানুষের যোগাযোগ আরও দৃঢ় করা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুদেশের নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, শক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষে মানুষে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদার ঝাফারোভের আমন্ত্রণে সেদেশে যাবেন। বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। নেপালে বিধ্বংসী হরপাপানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000 বেশি মানুষ। এই প্রাকৃতিক বিপর্যয়ের পর ভারতের সহমর্মিতা এবং সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বুধবারের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ভারতীয়দের মৃত্যুতে তিনি সমবেদনা জানিয়েছেন। এদিকে বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের প্রশংসা করেছে নেপাল। সেখানে সাম্প্রতিক ভয়াবহ হরপাপানে 600 বেশি মানুষের মৃত্যুর ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাৎক্ষণিক সাহায্যের সিদ্ধান্তকে

0: নেপাল উদার মানসিকতার পরিচয় বলে বর্ণনা করেছে। নেপালের অর্থমন্ত্রী বলেছেন, এই বন্যার পরই নতুন দিল্লি থেকে বিশেষ সাহায্য নিয়ে ভারতীয় বিমান সেখানে পৌঁছয় এবং বন্যা বিধ্বস্ত এলাকার পুনর্গঠনেও ভারত সাহায্যের আশ্বাস দিয়েছে। বুধবারের পর থেকে ভারত এ পর্যন্ত 57.6 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। কাঠমান্ডু অনুরোধ করায় চিকিৎসক এবং সুরঙ্গে উদ্ধারকারী বিশেষজ্ঞ সহ 11 জনের একটি ভারতীয় দল স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্যের জন্য নেপালে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। লখনৌয়ে আজ সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নেপালকে সব রকম সহায়তা দেওয়ার জন্য ভারত প্রস্তুত।
1: নেপাল মে ক্রাইসিস পেদা হুই হ্যাঁ উসে কেবল নেপালি চিন্তিত নই হ্যাঁ ভারত চিন্তিত হ্যাঁ মানে প্রধানমন্ত্রী জি নে বহুত স্পষ্ট রূপ সে কাহা কি জিতনি ভি সহায়তা কি আবশ্যকতা হোগি আর জো ভি সহায়তা আবশ্যক হোগি ও সব ভারত উপলব্ধ করানে কে লিয়ে তৈয়ার হ্যায় আর ইহাঁ সে হাম লোগ বরাবর সহায়তা ভেজনা ওহাঁ প্রারম্ভ কর রহে হ্যায়।
0: তিব্বত অঞ্চলে শুরু হওয়া এই ভয়ঙ্কর বন্যা প্রথমে নেপালের রাসুয়া অঞ্চলে আঘাত হানে। এর ফলে নেপাল তিব্বত সীমান্তবর্তী ভোতেকোশী নদীতে হর্পাপানে কাদামাটি সহ প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায় বেশ কিছু গ্রাম সহ জনপদ। এদিকে গত 26 আগস্টের হর্পাপানের পর নেপাল তিব্বত সীমান্তে আটকে পড়া 404 জন মহারাষ্ট্রের বাসিন্দার মধ্যে রাজ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত 338 জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। তারা সকলেই সুরক্ষিত আছেন বলে সরকারি রিপোর্টে জানানো হয়েছে। এদের মধ্যে 37 জন তিব্বতের সাগা থেকে বেরিয়ে এসেছেন এবং তাদেরকে ভারতে পাঠানো হচ্ছে। নাগপুর থেকে যাওয়া 105 জন ভারতীয়কে ইতিমধ্যেই দেশে ফেরানো হয়েছে। তবে মুম্বাইয়ের রিচা ট্যুরস প্রাইভেট লিমিটেডের সঙ্গে নেপালে বেড়াতে যাওয়া 60 জন পর্যটকের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা যায়নি। এদিকে বিদেশ মন্ত্রক মহারাষ্ট্রের বিভিন্ন জেলা থেকে নেপালে বেড়াতে যাওয়া 159 জন ভারতীয়র একটি তালিকা দিয়েছে, যারা বর্তমানে চীন অথবা তিব্বত অঞ্চলে সুরক্ষিত রয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে গত বুধবারের হর্পাবান বিপর্যয়ের পর এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এখনও 287 জন ভারতীয় নিখোঁজ। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত অন্য দেশের নাগরিক 128 জনের খোঁজ মিলছে না। রাসুয়ার জলবিদ্যুৎ প্রকল্প থেকে আজ আরও 4 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মোট 120 জন ভারতীয় চীন থেকে নেপালে এসে পৌঁছেছেন। মন্ত্রক আরও জানিয়েছে, মৃতদেহগুলির অবশিষ্টাংশের ডিএনএ পরীক্ষায় সাহায্যের জন্য 6 জন ফরেন্সিক বিশেষজ্ঞের দল আজই কাঠমান্ডু পৌঁছবে। সুরঙ্গ বিপর্যয়ে উদ্ধারকারী একটি বিশেষ প্রযুক্তি বিশেষজ্ঞের দলও গতকালই সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার কাজ শুরু করেছে। তাদের প্রস্তাব অনুযায়ী ভারত থেকে আরও একটি এই কাজে বিশেষজ্ঞ দল যন্ত্রপাতি সহ আজ নেপাল পৌঁছবে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আগামীকাল 2 দিনের সফরে কেরালা যাবেন। আলাপ্পুরায় কেরালার অন্যতম প্রধান মালায়ালাম দৈনিক কেরালা কৌমুদীর 115তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর তিনি পাথানামথিট্টায় আরানমুলা জল উৎসবের উদ্বোধন করবেন। এটি কেরালার প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ নৌকা বাইচ প্রতিযোগিতা। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিভিন্ন সময় পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, আন্তর্জাতিক কোম্পানিগুলি তাদের যোগান শৃঙ্খল এবং মূলধন বরাদ্দের বিষয়টি পুনর্মূল্যায়ন করলে ভারত শুধুমাত্র তার বিশাল বাজারই খুলে দেবে না, এদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কাজ করার সুযোগও দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অগ্রগণ্য বিনিয়োগকারী এবং বাণিজ্য জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। মার্কিন ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরামের সঙ্গে ভারতের কনসুলেট জেনারেল যৌথভাবে শিকাগোয় এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি খারিজ করে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর আগে জানিয়েছিল, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণভাবে মাইন মুক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে IRGC জানিয়েছে, ইরানের সঙ্গে যোগাযোগ না করে ওই পথে কোনো জাহাজ চলাচল করতে পারছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ না পর্যন্ত চুক্তি মানছে ততক্ষণ পর্যন্ত ওই পথ বন্ধই থাকবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের মন্ত্রিসভা জানিয়েছে, এই যুদ্ধ এবং নিষেধাজ্ঞা অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করছে তা নিরসনই ইরানের মূল লক্ষ্য। এছাড়াও মুদ্রাস্ফীতি, বাজার নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থানের দিকেও তারা নজর দিচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর ওই এলাকায় কিছু দূতাবাসে তাদের কর্মী নিয়ন্ত্রণ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলতে শুরু করেছে। ইরানের রাজধানী কিভের কাছে বুচা অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় আঞ্চলিক সামরিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় কমপক্ষে 50টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা খেলবে ভারত, জিতবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতীয় হকিতে তাঁর অসাধারণ নৈপুণ্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। ক্রীড়া পরিকাঠামোর উন্নতিতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে এক অনুষ্ঠানে বলেন, এখানে বিভিন্ন ধরনের খেলার প্রশিক্ষণ দেওয়া হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উজবেকিস্তানের তাশখান্দে পৌঁছেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এর বেশি। এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।